0: Muy pronto, y no digas que no te avisaron.
1: Un benvenuto a Treviso.
2: RH.it, la passione per la pallamano. Radio Handball.it.
3: আসসালামু আলাইকুম, আপনারা এখন রেডিও হ্যান্ডবল শুনতেছেন ইতালিতে। এটা প্রথম রেডিও যে হ্যান্ডবলের কথা বলতেছে। সবাইকে ধন্যবাদ যে বাংলাদেশ থেকে এই রেডিওটা শুনতেছে।